ভাবে অনুসার যথার্থ বর্গীকরণ জন্য ফলে ব্যবস্থা করে পারে স্থানীয় তহবিল যথার্থ বর্গীকরণ নগরতা টিকাকার প্রক্রিয়া ও ভূমি ব্যবস্থা সরকারি জমি মামলা তথা সামাজিক প্রশাসন মন্ত্রণালয়ে জানকারী দিয়ে বসা স্থানীয় তহবিল যথার্থ বর্গীকরণ করা কৃষি আবাসীয় ব্যবসায়িক ক্ষেত্র ঔদ্যোগিক ক্ষেত্র খানি তথা খনিজ বন নদী কলা শিমসার ক্ষেত্র সার্বজনীন উপায় উৎসব

0: কেনাকেনি সাত সবজি ফল ফুল সহিত কোষকর পুরক থানায় বর্তমানের ডবল স্থাপনায় পুরক থানা সংসদ দুই বরষ সম কিষ্ণ পারামিতা রেখারি
1: রেডিও কলকাতা এফএম দ্বারা জনহিত মজারি সন্দেশ
2: আমরা মনে করব শ্রীলঙ্কায় খানা ছাড়ার পাশে পানি পানি শুরু করুন অন্য জেলা করে শাক সবজি ফল ফুল সহিত শ্রীলঙ্কায় খানাদের বছর আয় তন্ত্র স্থাপন অবসর পুরা খানা সংসদে দুই বর্ষ সময় স্থান করান জানি রাখুন
1: রেডিও কলকাতা এফএম দ্বারা জনহিত মজারি সন্দেশ